Oya nsenchene nyankopone. Hey nsenchene oya wa David numbremu. Di oya wa Jonah numbremu no. Ah da so ye wa yabra bomu ene dey. Message o nsenchene ene dey. Ti wa ngoma juma ene dey.